0: রাম সাই, রাম রাম সাই, আব্রো নাও ভিজো কোকে নীর গাও ভিজো।
1: মার নাম মঞ্জু আর রোল গাও বলু।
0: ও হো মঞ্জুভাই, রোল গাও মে কোয়াই করো
1: কি গান করে কাকা বেস্ট?
0: আজ কি গুন করো গীত গাওড়ি লিগাওড়ি করো মারি বেজা?
1: হ্যাঁ প্রধান থ কাকা।
0: এ গীতি মারি বেজি
1: তেজবিন।
0: ও তেরবিন কে মাইনে আ 14 রা 15 রা হোড়া কিতাবা পড় লে ভাই মারি তো তো। ও হো এ জোকা পড়ো জোকা লিখো মাই ডাকার ভিড়বার কা নাম উঁচা করো বেচারে কাকার এই আসিস।
1: হ্যাঁ কাকা।
0: এ ভাই এ মাই জানো না কদি গুণ মত ভুল গিয়ো।
1: হ্যাঁ
0: বেনু কেনো মানু বেটা দেখবে আপনা ভগবান হে বেটা।
1: হ্যাঁ কাকা।
0: এ রোল গানি মে পানি কেছো কে মারি বেটি?
1: হম দই মে কোন কাকা।
0: কি গরি রামজি মান নে জোরা কো দেখো হুয়ার বিরু হাউন লাগজি।
1: হ্যাঁ কাকা ওডি করে।
0: হ্যাঁ হাউন গরি দই নিকলি রামজি গরি বেটা ও দেনে পোগাম কেছো লাগে মারি বেটি?
1: গরি মুস্ত লাগে কাকা।
0: এ তো কাকো এক সওয়াল করি উসকা জবাব দিনো।
1: করো কাকা।
0: এসি কোন সি চিজ হে জিসে হম কেদ করকে নেই দেখ সকতে?
1: সাই গানে কাকা সে বতাও।
0: এ দেখলু রে।
2: হ্যাঁ টাটা।
0: এ মঞ্জু ভাই কো হারাই দিয়া হ্যায় তুম বতাই সকতা হো কই?
2: হ্যাঁ ছাই হবে পর ছাই।
0: আও এদি কো ঢে গো এ মঞ্জু এ।
1: হ্যাঁ কাকা।
0: আ তো আপানি ঝিয়া হবে বজবি নি কেদ কিয়ান করে আপা?
1: হ্যাঁ কাকা সই এ।
0: এ দেখলু ভাই কো বলো হ্যালো।
2: হ্যালো।
1: হ্যালো
2: ভাই রাম রাম পটেল আডু।
1: হ্যাঁ খুশি রাখো।
2: ও তাই হাল চাল হে?
1: ঠিক হে বেটা বেটা গনি।
2: আ বরসাত তো আজ আই হে না রেডিও ভগবান নে।
1: হ্যাঁ
2: ওর না মনে এ সওয়াল বতাও আপন তে ঠেট মাই নে তাই তাই সব নাম বতাও মনে।
1: তোর মা টিশা কাতরা ফলিয়ার।
2: বিলকুল সই হে। আ তাই শোনাও তান প্রোগ্রাম মে।
1: জাহাজ ভাই শোনাও।
2: টাটা।
0: আ ভিডিও।
2: জাহাজ ভাই নে জো বানে দে।
0: আই তুই যাও দে গিতরো।
2: ও চা হে।